বললে বলল যে বাহে গুরু, বলল যে শিখানু শিখি দান কেশ দান রহত দান বিবেক দান বিশাহ দান প্রসাদান দান সিরদান নাম দান সির অমৃত সার সাহেব জী দে দর্শন ইশনান চৌকিয়া ঝন্ডে বুঙ্গে যুগ যুগ।